খালি বলাই যায় ভগবানকে, নেতা নাম খালি ভাবা খবর অসবের কেন ভগবান একটাই আছে, যেটা যাতে মন না চাই খালি একটু ভাবা খবর।

তথাপি সমানাধিকরণ করার পর কর্মসূচির যে বাংলাদেশ সমূহ অধিকারণে বেতন

0: বলেন, এই গ্যাবির জীবন খাটো হই, সত্যি খানা খাই, এরম ছাত্র করি। তোমার মদিনা মাসে তোমার নাকি তারা ভালো কে জান করি, আজ বিষয়ে কাজ একটি বলা ইসলামের রূপসে মাটি সুস্থ জীবন আপনাই।
1: রেডিও কলকাতা দ্বারা সামাজিক প্রচারের সন্দেশ।
2: আজকে 22 তারিখ সকাল সন্ধ্যা হলটা আজ আমি পয়লো জানি কুটুম্ব লক্ষণকে বারে না ঠিকই কোশ্চেন ছিল
3: এমস ইয়ারু সুখা গবিনা পানি রসনি যদি দুঃখ ফুললে ঢাকা পাটি বা পয়লো কাটেকো ছ ভনে ঢাকা করাইছে লগনে জমিন পাচিনে জস্তা লক্ষণ পয়লো কা লক্ষণ হল
2: ল পয়লো কা পনি লক্ষণ হল না বলে আমি কে তার পয়লো ইসলো কুলি রকম সমঝাইবো তো
3: কারণ
2: জ্ঞান সবই জানা সত্য ও মানে সহি জ্ঞান বাজে কথা

0: আধুনিক সময়কাল বিদ্যুৎ বনাবর কাছে নেপালী মৌলিকতা হরণে চিন্তা করতে কথা লোক অভয় আধার বনা নেপালী গীত সঙ্গীত কন্ডালু ভাইকা গায়ক সুনীল গিরিশন সাথে সন্তোষ কন্দরমানে গায়ের দেখিয়ে পছন্দ প্রবৃত্তি ও সুধারা উপায় বারে কুরাকাটি করুভাকে
1: সঙ্গে আলমকে মসঙ্গা আলাউনে